दमादम मस्त कलंदर भी आपने सुने हैं उजाला रेडियो के जरिए। और आज जबकि 1 अक्टूबर है तो आज है कोनो के फरियारी एंड यारग इस या द यारग इस onze enige echte collega Robbie Makkake aan het verjaardag. Hij is vandaag jarig. Kijk, wel wat aan hè, maar beloof ik wel. Robbie, van harte gefeliciteerd namens al je fans. Jitne fans heet hoor. Robbie Makkake fans. Ik heb er bedankt aan je opkaam naar Peesje. En in het bijzonder namens Ujala Radio. Ke Pura Kroek heet er namens Ujala Radio ook van harte gefeliciteerd. Robbie Makkake met jou.

समुंदर में पार में तेरे पीछे पीछे आ गई दिसम्फन देवनगी सामने में निकिता गांधी इन डेज़ हेल्क कवर गाना या पास परफेक्ट इन द कैटेगरी ओ गॉड वन मोर रिमिक्स maar dan wel weer een hele fijne remix om naar te luisteren. Ja, het maakt je gewoon lekker enthousiast. Het zorgt voor een glimlach op je gezicht. En als je dan naar jezelf kijkt in de spiegel, ja, eerlijk is eerlijk, dan word je toch alleen maar nog vrolijker.

ze is geboren op 26 september 1988 en ze begon al op haar vijfde met zingen. Ja, ik heb het over Azee Scar. Prachtig mooi haar stem. Ja, Ganeke naam heeft Madhania samen met Rahul Vedia on the vocals. Madhania, prachtig mooi Gana, absoluut clear. मैं भी हूँ तू भी है आमने सामने द स्टेम फ्रॉम मीट ब्रो अल्तमाश फरीदी एंड पलक मुचाओ

बात ही बात में उनका यूं मुस्कुराना गजब हो गया। यह फिल्म का नाम है ड्रीम गर्ल। या दिस द फिल्म मेट आयुष्मान खुराना सामन मेट अनु कपूर। En dat is na hun filmdebuut in de film Wikidonor uit het jaar 2012 kwamen ze in 2019 weer samen in deze film. Ja, een leuk weetje is dat deze film uitgebracht is op vrijdag de 13e. Maar dat heeft de film geen ongeluk gebracht, want deze film werd direct een superhit at the box office.

उजाला पेश करे हैं उजाला दिवाली फेस्टिवल ऑफ लाइट्स जोमदा 1 नवंबर इन मेरवार्ड मैं संजय जोधा मौसमी रॉय इंद्रनील रॉय रविंद्र सिंह बेदी एंड म्यूजिकल बखलाइनी इस हाल वन आविष्कार ऑर्केस्ट्रा presentatie Jaya Chandrika Singh en Sudhir Nannan. Zondag 1 november ticket wacht bij Galilena. Our program shuru hone wala hai vanaf 2:30 raad 8:30. Fakkel op toch gezet hebben we een Georges concert doorgaat hier. Tickets vanaf €15 wacht bij Galilena via meervaart.nl. Samen ontsteken we niet alleen lampjes, maar ook onze harten. Vier het mee, straal mee.